से লীলা করিব যাতে মোর চমৎকার, মো বিষয়ে গোপী গণের উপপতি ভাবে যোগ মায়া করিবে আপন প্রভাবে, আমি হো না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে দুহে করে মিলন, কবু মিলে কবু না মিলি দৈবীর ঘটন। তো যাহা স্বকীয় ভাব মে ঠাকুর জি ধর্ম কো সাথ লেকর কে মিলন কর রহে হ্যাঁ, পর প্রকিয়া ভাব মে শ্যাম সুন্দর হি হ্যাঁ, শ্যাম সুন্দর স্বয়ং হি অভিমন্যু জি ভি হ্যাঁ ইয়া আয়ান ঘোষ জি ভি হ্যাঁ, শ্যাম সুন্দর স্বয়ং হি সমস্ত গোপীয় কে পতি রূপ মে ভি হ্যাঁ, আর প্রিয়া জি স্বয়ং হি জটিলা জি ভি হ্যাঁ আর কুটিলা জি ভি হ্যাঁ, লেকিন যোগ মায়া দাসী যাহা যাহা যোগ মায়া জি হ্যাঁ, উনহোনে এসি ব্যবস্থা কর দি হ্যাঁ কি প্রিয়া জি নেহি জানতি মে ভগবতী হুঁ, শ্যাম সুন্দর নেহি জানতি মে ভগবান হুঁ, ও ইয়ে নেহি জানতে কি প্রিয়া জি যো হ্যাঁ ও মেরি নিত্য কান্তা হ্যাঁ, আর প্রিয়া জি নেহি জানতি হ্যাঁ কি অভিমন্যু জি যো হ্যাঁ ও নিত্য ঠাকুর জি হ্যাঁ, ঠাকুর জি হি হ্যাঁ, কোই আর ভগবান কি স্বরূপ শক্তি কে পাস পৌঁছ নেহি সকতা হ্যাঁ, হ্যাঁ না। তো ইয়ে যো নেহি জাননা হ্যাঁ ইসি সে রস কা বর্ধন হোতা হ্যাঁ, ইসি সে রস চমৎকার দশা মে যাতা হ্যাঁ, ইসি সে প্রেম কি পরীক্ষা হোতি হ্যাঁ, ক্যোঁকি জানতে হ্যাঁ নেহি কোই কুছ ভি। তো ইয়ে যো রস হ্যায় ও সির্ফ ব্রজ মে হ্যায়, ব্রজ বিনা ইহার নাহি অন্যত্র বাস, ব্রজ কে আলাওয়া ইয়ে যো রস হ্যায় ও অন্য কহীঁ পর নাহি হ্যায়। তো জেসে হাতি কো বাঁধা যায় তো হমে পতা চলতা হ্যায় উসমে কিতনি শক্তি হ্যায় জব ও উসে খোলনে কি কোশিশ করতা হ্যায়, বন্ধন কো তোড়নে কি কোশিশ করতা হ্যায়, এসে হি জব প্রেম কো বাঁধা যায় তব হমে পতা চলতা হ্যায় কি আরে ইয়ে কিতনি শক্তি হ্যায় ইস প্রেম মে, জব ও শ্যাম সুন্দর সে মিলনে কে লিয়ে ধর্ম কর্ম বেদ ধর্ম লজ্জা মর্যাদা সব কো তাক পে রখ দেতি হ্যায় গোপিয়া, প্রিয়া জি সব কো তাক পে রখ দেতি হ্যায়, আর যাহা শ্যাম সুন্দর নে ইয়ে কাহা হ্যায় শ্রীমদ ভগবদ গীতা মে কি মামেকম শরণম ব্রজ সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, সারে ধর্ম কো ত্যাগ করকে মেরি আর সির্ফ মেরি আর সির্ফ মেরি হি শরণ লো, মে তুমে সমস্ত পাপো সে ছুটকারা দিলা দুঙ্গা, কোই পাপ নেহি লাগেগা, কহ তো দিয়া লেকিন ইসকা কহীঁ দৃষ্টান্ত নেহি আয়া, দৃষ্টান্ত আয়া ব্রজ লীলা মে জব শ্যাম সুন্দর নে আপনি হি শক্তিও কে সাথ এক বিচিত্র লীলা কি হ্যায়, বিচিত্র খেল কিয়া হ্যায়, হ্যায় না। তো ইহি গোপী ভাব ভি হ্যায়, গোপী ভাব ক্যা হ্যা ইহি হ্যায় যাহা পর ঠাকুর জি কে সুখ কে লিয়ে আপনি সমস্ত সুখো কি তিলাঞ্জলি দে দি যায়, সমস্ত অপেক্ষাও কি তিলাঞ্জলি দে দি যায়, ওই গোপী ভাব হ্যায়, আর প্রিয়া জি গোপী ভাব কি শিরোমণি হ্যায়, ইহি প্রেম হমে গৌর নে দিয়া হ্যায়, ইহি ভাব আর ইস ভাব মে প্রিয়া জি কি সেবা গৌরাঙ্গ মহাপ্রভু নে দি হ্যায়, ইসি পর চর্চা করেনে হম আপনে আনে বালে কার্যক্রম মে, সুনতে রহিয়ে সমর্পণ, ইসি কে সাথ আপ আজ্ঞা দিজিয়ে, প্রেম ধারা কো কিজিয়ে স্বীকার, মেরা নমস্কার।

মা সে হে মাটি, মা সে হে মাথা, মাথে পে মাটি সজা কি চলো। দোস্তো, ইয়ে সিফ এক পেট্রিয়টিক গানা নহি হে, বিলকুল নহি হে, বলকি এক সোলজার কে জজবাত কা গহরা এহসাস হে। উনহোনে আপনে মাথে পর সিফ মাটি নহি বলকি দেশ কি ইজ্জত, আপনি ভারত মাতা কা গুরুর ভি সজায়া হে। আপ সুন রহে হ্যায় আকাশবাণী রেইনবো পর মেরা ওয়ালা সং। জি হ্যাঁ, আর ইয়ে রিকোয়েস্ট আই থি নৈনিতাল সে, মিনু, কাজল, রোহিত, চাচা জি, চাচি জি, সুননা চাহতে হ্যায় দেশভক্তি গীত। আপকে চাচা জি, চাচা জি সুননা চাহতে হ্যায়, আপ ভি সুননা চাহতে হ্যায়। দোস্তো, মানে এই গানা লাগায়া, আই হোপ আপনে পসন্দ কিয়া হোগা। এই গানা মুঝে ভি বহুত পসন্দ হ্যায়, এক এক লিরিক জো হ্যায়, এক এক পংক্তি জো হ্যায় ভো দিল কো ছু জাতি হ্যায়। ইসি কে সাথ গুড আফটারনুন প্রিয়াঙ্কা জি, মোহাম্মদ ইমতিয়াজ এন্ড সলমা বেগম, জওহর ক্যাম্প, কীর্তিনগর, নিউ দিল্লি, ফিল্ম সর কাইট ক্যা ক্রিশ 3 কা কোই ভি সং সুনা দিজিয়ে। ওকে, এক উমর বিত গই উস ছোড়ে হুয়ে, এক উমর বিত গই উসে ছোড়ে হুয়ে, মগর দিল আজ ভি উসি গলি কে মোড় পর খড়া হ্যায়। মকান বদল গয়ে, শহর বদল গয়ে, মগর ও এক বচপন থা, উসি গলিও মে রহ গিয়া, ছোড় আয়ে। বেহতরিন সং, মোহাম্মদ ইমতিয়াজ, জওহর ক্যাম্প, কীর্তিনগর, নিউ দিল্লি। জি হ্যাঁ, গানা জো হ্যায় বহুত কে না কি দিল কো ছু জাতা হ্যায়, এসকে এক এক জো পংক্তি, এক এক জো জজবাত কে সাথ হামারে কানেক্ট হো জাতে হ্যায়। আর বচপন কি ইয়াদে, বচপন কি গলিয়া, চাহে ও দো কমরো কা মকান কিউ না হো, আজ চাহে হামারে পাস কিতনা ভি কুছ কিউ না হি হ্যায় হামারে পাস, উস সময় কাহাঁ মোবাইল, ইয়ে সব চিজে হোতি থি, লেকিন কিতনে খুশ থে না, পার্ক মে খেলতে খেলতে বড়ে হুয়ে হাম ভি। আর বস চলি, মানে কাইট কাজ গানা হ্যায় জিন্দগি দো পল কি মানে কিউ কর দিয়া হ্যায়, মোহাম্মদ ইমতিয়াজ জি। ওর ইসি সাথ গুড আফটারনুন ম্যাম, রাজ মুভি কা সং আপকে প্যার মে, অনুজা শর্মা ফ্রম মেরঠ হামে লিখতে হ্যায়। ওকে, হ্যালো, গুড আফটারনুন, আজ দিস ইজ কুটসু নাগা ফ্রম কোহিমা নাগাল্যান্ড, কাইন্ডলি প্লে আ সং অফ দিস। ওকে, দোস্তি শোলে মুভি, দ্য সং ইজ ডেডিকেটেড টু জো জো, থিতা, জুনজু, ওশো এন্ড অল লিসনার্স। আই হোপ দোস্তো মানে সহি প্রনাউন্সিয়েশন, সহি উচ্চারণ মানে কিয়া হো আপকে নাম কা, আগে কহি ভি গলতি হো তো আই এম সরি। আর বহুত আচ্ছা লাগে কি নাগাল্যান্ড সে আপনে আমাকে ইউ নো মেসেজ কিয়া হ্যায়। আর লেকিন এক রিকোয়েস্ট থি কি দোস্তি কা মে কোই ভি গানা লাগা দুঁ ইয়া শোলে কা লাগাউঁ, কিউঁকি হামারে জো প্রোগ্রাম কা জো প্রোটোকল হ্যায় ও হ্যায় 2000 ইয়ার কে বাদ গানে লাগা সকতে হ্যায়। তো দোস্তি সে জোড়া কোই অর ট্র্যাক হ্যায়, আগে আপকো লাগতা কি আপ সুননা চাহতে হ্যায় তো মুঝে প্লিজ অর জরুর মেসেজ করনা। আর ইসি কে সাথ হ্যায় কি দেবভূমি উত্তরাখণ্ড, টিহরি গড়ওয়াল, কবিতা চৌহান, ফিল্ম হনুমান অংশ, জব জিদ পে গই পার্বতী, সং প্লিজ প্লিজ প্লিজ প্লিজ মেরা ইয়ে সং প্লে কিজিয়ে, কিউকি ইয়ে গানা অভি তক এফএম পে নেই সুনা দোস্ত, আগে ইয়ে লিস্ট মে হামারে ভি সিস্টেম মে হোতা হাম জরুর প্লে করতে। আর ইয়ে গানে হনুমান অংশ সিরিয়াসলি এক জো ডিভাইন পাওয়ার হ্যায়, জো ফিলিং হ্যায়, ইয়ে জো হ্যায় তো মুভি, লেকিন কহি না কহি হাম ভি জানতে হ্যায় কুছ ডিভাইন পাওয়ার হ্যায়, এক ফিলিং হ্যায় জিসপে হাম সব কানেক্ট হুয়ে হ্যায়, অন্তর আত্মা তক ইয়ে ফিল্ম পৌঁছি হ্যায়। আর ইয়ে গানা ভি হামারে উসমে ভি হামারে ভি সিস্টেম মে নেই হ্যায়, লেকিন জেসে হি আয়েগা ডেফিনেটলি প্লে কিয়া জায়েগা। আর ইসি কে সাথ মেসেজ আয়া হ্যায় কি, ওকে, ইয়ে হ্যায় হনু আনন্দ মিশ্রা ফ্রম বলরামপুর উত্তরপ্রদেশ, প্রিয়াঙ্কা ম্যাম প্লিজ এনি সং ফ্রম হনুমান অংশ মুভি। ওকে দোস্ত, কোশিশ অভি তো মে নেই কে সকতি হুঁ কি কি জায়েগি, কিউকি জরুর হামারে সিস্টেম মে আয়েগা। চলো, এক গানা হামারে শায়দ সিস্টেম মে মেরেকো অভি কিউ হুয়া হ্যায়, মে ইসকে বাদ কোশিশ করতি হুঁ, আগর ইয়ে গানা